পাতলই বাঁধু, ফুটো পেট বাঁধু, হে বিমন বাঁধু, হে দক্ষিণ বাঁধু, হে পিতা বাঁধু, হে খোলা বাঁধু, রুখা বাঁধু।